0: আলেখ্য এবং উপস্থাপনা নিবেদিতা মিশ্র।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: খুব শীঘ্র প্রকাশ পাইবে বলে ওপিএসসি পক্ষর কুযাই। জওয়াহর নবোদয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর নাম লেখাইয়া প্রবেশ পরীক্ষা লাগি অনলাইন মাধ্যমে দরখাস্ত আবেদন করা যাইছি। 2026-27 শিক্ষাবর্ষে সরকারি অনুমোদন প্রাপ্ত বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রী মানে 2027 বর্ষ পাই নবোদয় বিদ্যালয় ষষ্ঠ শ্রেণী প্রবেশ পরীক্ষা চয়নের অংশগ্রহণ করা নিমন্তে আবেদন করে পারে। মুখ্যমন্ত্রী জন অভিযোগ শুনানি আসন্তা সোমবার বন্ধ রহে বলি সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি। পরবর্তী অভিযোগ শুনানি তারিখ জনসাধারণকে বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে জনাই দিয়া যাও বলি বিজ্ঞপ্তিতে কুযাই। কেন্দ্র সড়ক পরিবহন ও রাজ্য মার্গ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তথা মালকানগিরি জেলা কেন্দ্রীয় প্রভারী অধিকারী মহম্মদ অহমদ জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যর সমীক্ষা করছেন। শ্রী অহমদ বিভিন্ন জনকল্যাণকারী যোজনার সফল রূপায়ণ তথা নির্মাণাধীন প্রকল্পগুলি ত্বরান্বিত করা উপরে গুরুত্ব প্রদান করে। গঞ্জাম জেলা ছত্রপুরস্থিত ঋষিকুল্যা সম্মিলনী কক্ষে ছেলিগড় জলসেচন প্রকল্পর থইথান ও উপান্ত অঞ্চল উন্নয়ন পরামর্শদাতা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। বৈঠকের প্রকল্পর অগ্রগতি, থইথান ও পুনর্বাস, জীবিকা নির্বাহ পন্থা সৃষ্টি আদি সম্পর্কের আলোচনা হয়েছিল। ছেলিগড় প্রকল্প কার্যক 2027 মশিয়া সুদ্ধা শেষ করা লক্ষ্য রখা যাই। কেন্দ্রাপড়া জেলা প্রশাসন পক্ষর সড়ক দুর্ঘটনা হ্রাস এবং যাত্রী সুরক্ষা পাই সহরের দিন সময়ের ভারী যান চলাচল উপরে সাময়িক কটকণা জারি করা যাই। এর উল্লঙ্ঘন কলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা বলে প্রশাসন পক্ষর কুযাই। ওড়িশা রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংগঠনের কার্যকারিণী কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। ভুবনেশ্বরে আয়োজিত বৈঠকের বার্ষিক বিবরণী সমেত বিভিন্ন আর্থিক বর্ষর ব্যয় অটকল সম্পর্কের আলোচনা হয়েছিল। এতে বার্ষিক ক্রীড়া পঞ্জিকা মধ্যে উপস্থাপিত হয়েছিল। জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা উপরে জনসাধারণকে সচেতন করা লক্ষ্যে আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যাচ্ছে। 1999 মশিয়ার জাতিসংঘ পক্ষর প্রতিবর্ষ এই দিবস পালিত হয়ে আসুচি। চলিত বর্ষ এই দিবসর বার্তা রয়েছে যুবপিঢ়ি আশা এবং আকাঙ্ক্ষাকে সাকার করা আজ এবং ভবিষ্যৎ পাই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ উপরে এক ঘূর্ণিপ্রলয় সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এক লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকা আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর অনুমান করা যাই। সূচনা অনুসারে রাজ্যের আসন্তা সাত দিন পর্যন্ত বর্ষা হয়ে পড়ে। গত 24 ঘন্টা মধ্যে সুন্দরগড়ের গুরুন্ডিয়াঠারে সর্বাধিক 71 মিলিমিটর বর্ষা রেকর্ড হয়েছিল। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6টা সুদ্ধা 612.52 ঘনফুট রয়েছে। বর্তমান জলভণ্ডারর 8টি গেট দিয়ে জল নিষ্কাশিত হচ্ছে। জলভণ্ডার মধ্যকে প্রতি সেকেন্ডে 48,951 ঘনফুট জল প্রবেশ করুথা বেড়ে 149,256 ঘনফুট জল নিষ্কাশিত হচ্ছে। অপরপক্ষে হীরাকুদর নিষ্কাশিত হয়ে চলিত বর্ষর প্রথম বন্যা জল গত রাতে কটক মুন্ডুলি পৌঁছিছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32 মিনিটরে।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এতে শুণন্তু জনসংখ্যা দিবস এ সম্পর্কে কহিছন্তি ডাক্তার রবিনারায়ণ রথ।
2: আজি জুলাই 11 তারিখ সমগ্র বিশ্বরে আজির দিনকু জনসংখ্যা দিবস ভাবে পালন করা যায়। পৃথিবীর জনসংখ্যা 1810 মশিয়ারে থিলা 100 কোটি। ধরাপৃষ্ঠরে মানব আবির্ভূত হওয়া পরঠারু লক্ষ লক্ষ বর্ষ মধ্যে এই জনসংখ্যা হইতিলা। মাত্র তাপরে 120 বর্ষ মধ্যে অর্থাৎ 1930 মশিয়া বেলকু এয়া দুইগুণ অর্থাৎ 200 কোটিরে পৌঁছিলা। 1975 মশিয়া বেলকু মাত্র 45 বর্ষ পরে এয়া পুনি থরে দুইগুণর অধিক বৃদ্ধি হই 460 কোটি হেলা। 2008 মশিয়ারে পৃথিবীর জনসংখ্যা 668 কোটি হেলা। জনসংখ্যা এই হারে বৃদ্ধি পাইলে এয়া 800 কোটিরে পৌঁছিব। আম দেশ ভারতবর্ষ যেতবেলে স্বাধীন হেলা 1947 মশিয়ারে এয়ার জনসংখ্যা থিলা মাত্র 35 কোটি। তেবে মাত্র 53 বর্ষর ব্যবধানরে 2000 মশিয়া মে মাসরে আম দেশের জনসংখ্যা 100 কোটি ছুইলা। আম দেশের এভাবে বাগরে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার তাহা সমস্ত মুন্ড ব্যথার কারণ হয়েছে। দুঃখর কথা, সামাজিক বিকাশ মাপক বা সোশ্যাল ডেভেলপমেন্ট ইন্ডেক্স অনুসারে পৃথিবীর অন্যান্য দেশ মানক তুলনায় আমি বহু পছরে পড়িছু। শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থাকে নেই সামাজিক বিকাশ মাপক করা যাইথায়। অন্যান্য দেশ মানক তুলনায় ভারতের এই দয়নীয় অবস্থা কোন পেই হইছি? এর সরল উত্তর।

শ্রোতাবন্ধু আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। বর্তমান প্রচার করুছু কতোটি ওড়িয়া ভক্তি গীত। কার্যক্রমের প্রথম কণ্ঠশিল্পী রয়েছেন্তি অরবিন্দ মুদুলি। গীত রচনা করেছেন্তি অধিকারী করুণাকর দাস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: অইল বন্ধু ভল কল বসিবাকু নাহি ঠা, যৌ পাটে পাটে অইল বন্ধু সেই পাটে পাটে যা। পুরাতন রচনার শিল্পী মহাপ্রসাদ করা।

শ্রোতাবন্ধু আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে প্রচার করুছু সুপ্রভাত পুরী কার্যক্রম কার্যক্রম পরিসরক আপনার অনেক অনেক স্বাগত শ্রোতাবন্ধু আসন্তু জানিবা আজির দিন পাই পঞ্জিকারে কোন তথ্য রয়েছে আজ মিথুন 27 দিন 2026 মাসিহা জুলাই 11 তারিখ আষাঢ় 20 দিন শনিবার ভারতীয় সাধারণ সময় অনুসারে আজ প্রত্যুষে সূর্যোদয় হয়েছিল সকাল 5:17:56 এবং সূর্যাস্ত হবার সময় রয়েছে সন্ধ্যা 6:25:35 শ্রোতাবন্ধু আজ হচ্ছে অনসর একাদশী বা 30 পুষ খড়িলাগি একাদশী ইতিহাস পৃষ্ঠার আজির দিন পাই কোন তথ্য রয়েছে আসন্তু জানিবা সে বিষয়ে আজ বিশ্ব জনসংখ্যা দিবস সারা দুনিয়ারে বৃদ্ধি পাউথবা জনসংখ্যা বিষয়ে সচেতন করাইবা পাই এই দিবস পালন করা যাউছি দেশরে সমৃদ্ধি দেশর জনসংখ্যা উপরে নির্ভর করে কেমিতি দেশর জনসংখ্যার সন্তুলন সঠিক রহিব সে দিগরে সচেতন হেবা এই দিবসর মূল লক্ষ্য সেথিপাই সমগ্র বিশ্বরে জনসংখ্যা দিবস প্রতিবর্ষ জুলাই 11 তারিখে পালন করা যায় জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ উপরে এক বড় প্রভাব পকাই থাকে জনসংখ্যা বৃদ্ধি দেশর বিকাশ এবং অভিবৃদ্ধি হ্রাস করে এক কার্যক্রম

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। প্রচার করুছু হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। গর্ব কথাচিত্র শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটি। কণ্ঠে সজাইছেন সুখবিন্দর সিং এবং শ্রেয়া ঘোষাল।

শ্রোতা বন্ধু আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে টিউন করছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্র পরবর্তী কার্যক্রম প্রচার করছু বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এয়ার আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে প্রচার করুছ সূচনা এবং মনোরঞ্জনর কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী।

শ্রোতা বন্ধু, হিন্দি সিনেমার প্রথম মহিলা হাস্য কলাকার টুনটুন আজির দিনরে 1923 মসিহারে জন্ম হয়েছিলে। তাঁকর প্রকৃত নাম উমাদেবী খত্রি থিলা। প্রায় 200 অধিক ফিল্মরে কাম করে লোকঙ্কু হসাইছন্তি। সে দিগ্গজ অভিনেতা দিলীপ কুমার তাঁকু এই টুনটুন নাম দেইথিলে। ফিল্মরে অভিনয় করিবা পূর্বরু সে পার্শ্ব গায়িকা ভাবে মধ্য কাম করিছন্তি। 1950-60 দশকরে নিজের পরফেক্ট কমিক টাইমিং পাই দর্শকঙ্ক আগরে সে অগ্রণী হেলে। গুরুদত্তঙ্ক ক্লাসিক ফিল্ম সহিত প্যাসা, আরপার, মিস্টর অ্যান্ড মিসেস আদি সুপরহিট ফিল্মরে সুন্দর অভিনয় করি দর্শকঙ্ক মনকু মোহিছন্তি। সে

0: শ্রোতা বন্ধু, জনসংখ্যা হেউচি এক দেশর সবুঠার বড় শক্তি, কিন্তু অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি সেই শক্তিকে সমস্যার পরিণত করে পারে। এই উক্তিটি আজির বিশ্ব পরিপ্রেক্ষীরে অত্যন্ত প্রাসঙ্গিক। পৃথিবীরে প্রতিদিন লক্ষ লক্ষ শিশু জন্ম নেউছন্তি এবং মানব সমাজ নিরন্তর বিস্তার লাভ করুছি মধ্য। বড়ুতিবা জনসংখ্যা সহিত খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কর্মস্থান, পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদর সংরক্ষণ ভলি অনেক আহ্বান মধ্যে বড়ি চালিছি।
1: আউ জানিছো ভাগ্যশ্রী, এই সমস্ত বিষয় প্রতি বিশ্ববাসীঙ্কু সচেতন করিবা পাই প্রতিবর্ষ জুলাই মাস 11 তারিখরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। আও এহা কেবল এক স্মরণ দিবস নহে, বরং এক সামাজিক আন্দোলন যাহা মানব সমাজর সন্তুলিত বিকাশ পাই সচেতনতা সৃষ্টি করে থাকে।
0: হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, ঠিক কহিছ। শ্রোতা বন্ধু, এই দিবসর উদ্দেশ্য যে কেবল বড়ুতিবা জনসংখ্যা প্রতি লোকঙ্ক দৃষ্টি আকর্ষণ করিবা তাহা নহে, বরং জনসংখ্যা বৃদ্ধি সহ জড়িত স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, পরিবেশ, রোজগার, দারিদ্র্য, মাতৃ এবং শিশু কল্যাণ, নারী সশক্তিকরণ এবং স্থায়ী বিকাশ ভলি বিষয়গুলিক প্রতি সমাজকে সচেতন করিবা মধ্য। জনসংখ্যা কোনসি দেশর শক্তি হইপারে, কিন্তু তাহার সঠিক পরিচালনা নহলে এহা অনেক সামাজিক ও আর্থিক সমস্যার মধ্যে কারণ হইপারিব।
1: হ্যাঁ ভাগ্যশ্রী, থরে ভাবিল যদি গোটি পরিবারের পাঁচ জন সদস্য অছন্তি আও সেমানক পাই যথেষ্ট খাদ্য, পোশাক, শিক্ষা আও আয়ের ব্যবস্থা আছে, কিন্তু হঠাৎ যদি সেই পরিবারের সদস্য সংখ্যা 10 জন হইগলা কিন্তু আয় আও সম্পদ সেতিকিরে সীমিত রহিগলা, তাহলে কইল অসুবিধা দেখা যাব কি নাই?
0: নিশ্চিত রূপে দেখা যাব, স্বাভাবিক ভাবে তো সমস্যা বড়িব হি। ঠিক সেই পরিভাবে পৃথিবী মধ্যে আম সমস্তর এক বড় পরিবার, লোক সংখ্যা বড়া সহ যদি সম্পদ, সুযোগ ও সুবিধা বড়ি না থাকে তেবে অনেক সমস্যা সৃষ্টি হব। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে রয়েছে অনেক কারণ, সেথিমধ্যে মৃত্যুহারর হ্রাস, স্বাস্থ্য সেবার উন্নতি, নিরক্ষরতা, পরিবার নিয়োজন সম্পর্কের সচেতনতার অভাব, বাল্য বিবাহ ও সামাজিক কুসংস্কার প্রমুখ। অনেক অঞ্চলরে তো পরিবার যোজনার গুরুত্ব এ পর্যন্ত সঠিকভাবে বুঝা যায় নাই মধ্য।
1: আর জানিছন্তি শ্রোতা বন্ধু, এই জনসংখ্যা বৃদ্ধির অনেক প্রভাব রয়েছে, যেমিতিকি অত্যধিক জনসংখ্যা দেশের বিকাশ উপরে বিভিন্ন প্রকারের প্রভাব পকাই থাকে। খাদ্য, বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্য সেবা, শিক্ষা ও কর্মসংস্থান উপরে অধিক চাপ সৃষ্টি হয়।

0: যুববন্ধু, জনসংখ্যা কু কেবল সমস্যা বলে কহিবা ঠিক নুহে। যদি লোক মানে সুশিক্ষিত, সুস্থ, কৌশল সম্পন্ন ও কর্মনিযুক্ত হুয়ন্তি, তেবে সেমানে দেশর সবুঠারু বড় সম্পদ ভাবে গণাযিবে। ভারতর বিপুল যুব জনসংখ্যা কু উৎপাদনশীল শক্তিরে পরিণত করিবা হি আজির সবুঠারু বড় আহ্বান।
1: হম ভাগ্যশ্রী, তুমি ঠিক কথা কইল। এই জনসংখ্যা বৃদ্ধি গোটে সমস্যা নহে, বরং আমপাই সম্পদ মধ্য। যদি লোক মানে শিক্ষিত, দক্ষ, সুস্থ আর কর্মনিষ্ঠ হুয়ন্তি, তেবে সেমানে আমা দেশর সবুঠারু বড় সম্পদরে পরিণত হুয়ন্তি। কিন্তু যেতেবেলে এই জনসংখ্যার বৃদ্ধি যোজনা বিহীন হুয়ে এবং শিক্ষা, স্বাস্থ্য ও রোজগারর সুযোগ সেই হারে বড়ে না, সেতবে যাই অনেক সামাজিক আর আর্থিক সমস্যা দেখা যায়।
0: ঠিক কথা কইছ বিষ্ণুপ্রিয়া। জনসংখ্যা বৃদ্ধি কু সন্তুলিত রাখিবা পাই সমাজর সমস্ত বর্গর সহযোগ আবশ্যক। পরিবার নিয়োজন কু প্রোৎসাহন দেবা, মহিলা শিক্ষার প্রসার, বাল্য বিবাহ রোকিবা, মাতৃ ও শিশু স্বাস্থ্যর উন্নতি, যুবপিঢ়ি কু দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রদান করিবা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা সৃষ্টি করিবা দ্বারা এই সমস্যার মোকাবিলা করা যাই পারিব। কথারে অছি না, ছোট পরিবার সুখী পরিবার, এই ধারণা কু আহুরি সুদৃঢ় করিবা আবশ্যক রহিছি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধু, এই জনসংখ্যা বৃদ্ধি কু যে কেবল আইন কিংবা সরকারি নিয়ম দ্বারা নিয়ন্ত্রণ করিহেব তাহা নুই, বরং এথিপাই সমাজের প্রত্যেক ব্যক্তিঙ্কর সচেতনতা ও সহযোগ নিহাতি আবশ্যক। সর্বপ্রথমে তো লোকমানঙ্ক মধ্যে শিক্ষার প্রসার হওয়া দরকার, কাহিঁকি না শিক্ষিত সমাজ হি সাধারণত স্বাস্থ্য, পরিবার নিয়োজন এবং দায়িত্বশীলর গুরুত্বকু বুঝিপারিব।
0: শ্রোতা বন্ধু, জানিছন্তি কি 11 জুলাই 1987 মসিয়ারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন বা 500 কোটিরে পৌঁছিছিলা। সেতিপাই তো এই দিনকু 5 বিলিয়ন ডে ভাবরে মধ্যে পালন করা যাইতিলা। বিশ্বর দ্রুত জন

0: শ্রোতা বন্ধু, কথাবার্তা তো অনেক হেলে, কিন্তু তা মধ্যে সময় আসি পৌঁছি গলানি আজির কার্যক্রম কু সমাপ্ত করিবা পাই। কিন্তু তা পূর্বরু আজির কার্যক্রমটি আপনকু কিপরি লাগিছি আমকু চিঠি লিখি নিশ্চিত জনাইবে। চিঠি লিখিবার ঠিকানাটি হেউছি যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001। আর তা সহ আপনমানক মূল্যবান মতামত SMS কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাইবা পাই আমার ফোন নম্বরটি হেউছি 9437037892। এতে সহিত যুববাণী ও আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ ফোন মাধ্যমে লাইভ শুনিবা পাই এবে হি ডাউনলোড করন্তু নিউজ অন EIR অ্যাপ।
1: তেবে আজির কার্যক্রমর বিদায় নেউছু আমি আপনক যুব সাথী মো বিষ্ণুপ্রিয়া
0: আও মো ভাগ্যশ্রী
1: রহুছু।
0: নমস্কার, জয় ভারত।

শ্রোতাবন্ধু টিউন করেছেন 103.4 FM কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী পুরী কেন্দ্র। আজির সান্ধ্য অধিবেশনক স্বাগত করুছি মু সপন, আজির উদ্ঘোষক। স্টুডিও ঘড়িরে সময় বর্তমান 6:06। চলিত অধিবেশনক আগে নেওয়া পূর্বরু কহি রখুছু আজি সন্ধ্যায় প্রচারিত হওয়া থিবা কার্যক্রমর সূচনা। আজি সন্ধ্যা 6:10 শুণবে এক ভক্তি সঙ্গীত, 6:15 প্রচার করব দেশাত্মবোধক সঙ্গীত, কতোটি আলবম গীত শুণবে সন্ধ্যা 6:20। ওড়িয়া কথাচিত্র গীত শুণবে সন্ধ্যা 7টা সময়ের এবং হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম রয়েছে রাতে 8টা সময়ের। রাতে 10টায় প্রচার করব কতোটি শাস্ত্রীয় সঙ্গীত এবং রাতে 10:30 শুণবে শ্রীজগন্নাথঙ্ক ভজন। শ্রোতাবন্ধু শুণিলে আজি সন্ধ্যায় প্রচারিত হওয়া কার্যক্রমর সূচনা।

0: শ্রোতা বন্ধু শুনুলে সেলু মহান্তিঙ্ক এবং সাথী কলাকারঙ্ক কণ্ঠরু দেশাত্মবোধক সঙ্গীত গীত রচনা করেছিলেন মায়ধর মানসিং এবং কৃষ্ণ মোহন পটনায়ক।
1: কম সময়ের অধিক ফায়দা মাত্র গোটিয়ে ক্লিক রে বড়িয়া পসিলা
2: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
3: সচেতন হন্তু সতর্ক রহন্তু
4: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হে।

0: শ্রোতা বন্ধু, আমার পরবর্তী কার্যক্রম প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্র।
1: বন্যা হেউ বা মহাবাত্যা, সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই,
2: জুয়াঙ্গ ও সান্তাড়ঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

শ্রোতবন্ধু বর্তমান প্রচার করুছু কেতোটি ওড়িয়া কথাচিত্রর গীত, তেবে প্রথমে শুনন্তু কথাচিত্র রয়েছে ছাতিরে লিখিছি তোরিনার। যুগল কণ্ঠে সাজিছন্তি কণ্ঠশিল্পী ইরা মহান্তি এবং উদিত নারায়ণ, এবং গীত রচনা করছন্তি গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীতরে সাজিছন্তি সঙ্গীত নির্দেশক মলয় মিশ্রা।

শ্রোতা বন্ধু, পরবর্তী ওড়িয়া কথাচিত্র গীতটি শুনন্তু। পামেলা জৈন কণ্ঠর গীতিকার রয়েছেন নিজাম এবং কথাচিত্র রয়েছে ক্রিমিনাল।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহারপালা পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। তেবে প্রথমে শুণন্তু শঙ্কর এহসান লয়ঙ্ক সঙ্গীত নির্দেশনারে। গীত রচনা করছন্তি গীতিকার প্রসন যোশী এবং কণ্ঠদান করছন্তি দিব্য কুমার। কথাচিত্র রহিছি ভাগ মিলখা ভাগ। শুণন্তু হিন্দি গীত।

শ্রোতাবন্ধু বর্তমান শুনেছেন এ আর রহমান সঙ্গীত নির্দেশনার কণ্ঠদান করছেন কণ্ঠশিল্পী চিত্রা এবং কথাচিত্র রয়েছে বম্বে।

শ্রোতা বন্ধু, শুনুলে বজরঙ্গী ভাইজান কথাচিত্রর এবে শুণন্তু ভাগ মিলখা ভাগ কথাচিত্রর কণ্ঠদান করছেন শ্রেয়া ঘোষাল এবং জাভেদ বশির।

শ্রোতা বন্ধু, বর্তমান প্রচার করুছু কেতোটি শাস্ত্রীয় সঙ্গীত। শুণন্তু, প্রথমে শুণন্তু শ্রুতি সদলিকরঙ্ক কণ্ঠরু।

শ্রোতবন্ধু, এবে হিন্দি শাস্ত্রীয় সঙ্গীত শুণন্তু। চন্দ্র আত্মঙ্ক কণ্ঠরু গীত রচনা করছেন গীতিকার রুক্মিণী সুন্দর।

শ্রোতা বন্ধু, এবে শুনুন তো শাস্ত্রীয় রাগ উপরে আধারিত রাগ কেদার, কণ্ঠদান করছেন সি আর ব্যাস।